0: loses and pullback, reads the headline in the Statesman. Prime Minister Modi will lead the main event of the International Day of Yoga 2026 celebrations in Kolkata on June 21, writes the Asian Age. In its editorial piece titled Label Truth, the Tribune argues that FSSAI's action against misleading food labels is necessary, but only a first step. And that is... Back to you, Sunil.
1: Thank you, Subhadra. And now before we end the bulletin, the headlines once again. Slovakia confers its highest honour, Order of the White Double Cross First Class, on Prime Minister Narendra Modi. Prime Minister Modi to participate in G7 summit in Avion, France today to hold bilateral meetings with Prime Ministers of Canada and UK and UAE President. And in football, Cape Verde stunned Spain in scoreless draw at FIFA World Cup. Belgium also settled for 1-1 draw with Egypt. And with that, we end the morning news. Have a nice day.
2: শ্রোতা আপনার গুণীতের স্বাগত করছি আমার এই কার্যক্রম পরিচালক কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রচারিত এফএম ব্যান্ডের 6.6 মেগাহার্টজ আবার ঠিক আছে এই কার্যক্রম গো প্রচারিত মোবাইল আপনি নিউজ এর এর অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জেরের মধ্যে শুনে পছন্দ বর্তমান সকাল 8:30 আসন শুনবে কতটি ওড়িয়া কথা চিত্রিত

প্রকাশ ফিল্ম ব্রহ্মপুর সময় সন্ধ্যা 5টা কার্যক্রম প্রচার হতেছি পেমেন্ট সহিত সমীক্ষা হচ্ছে শ্রোতা বন্ধু প্রচার করছ এনসিআর দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

নাট্যধারা কর্মশুনলি কৃষ্ণলীলার নবম ভাগ আকাশবাণী ব্রহ্মপুর সময়বর্ধন সন্ধ্যা ৬টা পরবর্তী প্রচার শুনন্ত হিন্দি সম্বাদ লেখ প্রচার করছে আকাশবাণী দিল্লির।

এতদিন কার্যক্রম শুনতে আকাশবাণী কটকেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে 17:30 কার্যক্রম প্রসারিত হচ্ছে মেন্ডো 100.6 MHz যোগে। শ্রোতাবন্ধ প্রচার কার্যক্রম কিষাণবাণী উপস্থাপনায় সুকান্তি মহান্তি।